0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। তো বুঝতেই পারছেন যখন আমি থাকা মানেই হচ্ছে বিভিন্ন রকমের গল্প, আড্ডা, মজা আর হচ্ছে গসিপ এবং বিভিন্ন হিস্ট্রি শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, তাই আমি করব আজকেও। এবং মজার মজার অনেক গল্প করব। বাই দ্য ওয়ে, আমি ফেসবুকে এটা পোস্ট করেছি যে কণ্ঠ সিনেমাটা কে দেখেছেন। অ্যাজ এ আরজে হিসেবে কণ্ঠ সিনেমাটা কিন্তু আমার খুবই পছন্দের এবং সিনেমাটা আমি ফিল করতে পারি, কারণ এই জায়গাটাতে বা এই চেয়ারের মধ্যে বসার পর যেই অনুভূতি বা যেই জিনিসগুলো মাথার মধ্যে কাজ করে সে সব কিছুই কিন্তু এই কণ্ঠ সিনেমাতে দেখানো হয়েছে, তাই না? যাই হোক, আপনারাও যদি দেখে থাকেন তো ভালো, আর না দেখে থাকলে অবশ্যই সিনেমাটা দেখে ফেলবেন, অনেক সুন্দর একটা সিনেমা। আমরা আবারও গল্পে ফিরে যাব এবং আমি আপনাদের সাথে এই মুহূর্তে একটা ইনফরমেশন শেয়ার করে দেব। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই থিঙ্ক এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং আপনাদেরকে এই সার্ভিসটি অনেক বেশি হেল্প করবে, তাই না? যাই হোক, আমরা এখন আবারও গল্পে গানে ফিরে যাব, ব্রেক নিব। তার আগে বলে দিই আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো অনেক সুন্দর সুন্দর এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: TGS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।